শ্রোতালোকেন, এখন আপনার সব শূন্য হল ছিল একটা ভেট বার্তা। বাঁশ কলা অর্থাৎ ব্যাম্বু আর্টস জুড়ল কলাকার ভেট বার্তাকার ছিল রাম কেবল প্রসাদ, আর ভেট কর্তা ছিল আশুতোষ কুমার ঝা, প্রস্তুতি অসদ দাউদকে ছিলেন। আমরা লোকের শুনেছি মৌসম পূর্বানুমান, তো গ্রামীণ কৃষি মৌসম সেবা ডক্টর এন প্রসাদ কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয় পুসা সমস্তিপুর এবং ভারত মৌসম বিজ্ঞান বিভাগকে সহযোগ সে জারি 10-14 জুন 2026 ধরক মৌসম পূর্বানুমান অনুসার পূর্বানুমান অবধিকে অধিকাংশ সময় আসমানে আংশিক রূপসে বাদল ছেল রহবার সম্ভাবনা আছে। 11-13 জুনকে আসপাস বর্ষাকে সময় মেঘ গর্জন সহ তেজ জোকেদার হাওয়া চলবার সম্ভাবনা আছে। তো এই সঙ্গ মৌসম পূর্বানুমান সম্পন্ন ভেল, তো কিষান ভাই সব সামা লোকনকে চলবার আজ্ঞা লেল যায়। তো নমস্কার, নমস্কার।